0: আমারে গিলে গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে পকেট চিরা কুড়ে
1: গুমুরাইয়া মারে গিলে গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে পকেট চিরা কুড়ে।